ɔyɛ koro anyankopɔn ɔman Ghana ɛne wei ɛkɔma ɔman Ghana nyinaa ɛne wiase nyinaa ɛnwom no wato ne deɛ ne sɛ nnaadɔkye na wotie mu nsɛm no ɛkɔ sɛ yɛn nyinaa yɛbɛka mɔ ɛsiane sɛ yɛ nyankopɔn wɔnyɛ yiyimu ɔyɛ wa